মুরাইয়া মারে গিল গো মুরাইয়া উড়ে পারা পড়ছি উইটা বলে বকের চিরা কুড়ে মুরাইয়া মারে গিল গো মুরাইয়া উড়ে পারা পড়ছি উইটা বলে বকের চিরা কুড়ে।